0: हमार बयाना भेल तो दुजिया तो हमें मंत्र उंत्र ना मिलल हैगा तो सुना बोल सकीला
1: बोई तू ही सब बतियन तू बतावे रेडियो पे लोइत अबे अबे अबे कुवारा है या सुनने वालो लोइत है
0: अबे हर दिन ना लगल हैगा
1: अगर अगर कोई होएगा कैंडिडेट दे समाने सो डेस्परेट रेडियो हुआ पे रेडियो हुआ पे बतावेगा कि कुमारा इस कुवारा
0: सुन हम डेस्परेट ना बाटी मैं एक फ्राग मैं ऑफ ऑल दी बिलीव्स दी वी डून कोमो वे दी वेल ना
1: कोई कोई वेल कोई कोई ना मैं एक बारे में फिर बतियाइया
0: ठीक है
1: तो
0: या
1: जेंडर रिफील तू लिख ले अखंडा पे
0: जेंडर रिफील
1: अगर अगर कोई सुनने वाला होएगा जो सोचत हो सुनना एक ऑफर भी हम लोग बतिया जा नी तस्वार नी तस्वार
0: ना, ना, ना, ना, ना, ना।
1: थोड़ा लुखतक यार एकदम ना जबर हेवी वाल दे दिए हम लोग के कि हम लोग उठाए ना पाए उतना तो,
0: कि हम लोग कोई बारे में बतिया ना पाए
1: हां थोड़ा थोड़ा लेख थोड़ा लेख एंड लुखतक कोई ऑन द वेब जोन होएगा एक वर्ड च एक सेनेच इस खनुख यूव नी तन हेल फरहाल तो छोटा सा तू पठा दिए कहां पठाई समझ लो
0: से कुन स्टूर ना इन्फो एट ujala.nl द स्टूर ऑल्स जाय ओवर बेपाल्ड ऑनवर्ब इन कॉफी एंड चाय बेस्प्रोकन विल्ड हैव द कि हम लोग बत जाय ओकर बारे में मेट एन ज्ञानी als Anand, dan stuur jij een mail naar info@ujala.nl en wij zullen jouw onderwerp behandelen in Coffee Chai.
1: थोड़ा सा पैसा लगी वेल मार हो जाएगा
0: हम लोग के QR कोड हम लोग पढ़ा देवे वेल
1: हम लोग पढ़ा देवे जुड़ते जुड़ते तो luister als kunnen ook een appje sturen
0: ja,
1: toch leuk
0: ja ja natuurlijk kunnen ze ook een appje sturen naar 020-363-0808 dus 020-363-0808 kun jij een berichtje sturen van ik heb bare met toelom betje want i ietsje zo hamar gaat in wel belangrijk hè, om te weten hoe erover gedacht wordt en nou ja, we zoeken het uit.
1: Ja, we worden samen slimmer met elkaar. We zijn één familie, we gaan elkaar helpen daarin. Trouwens, om even Facebook te taken.
0: Ah, Facebook, ik kon je taken.
1: Ujala's Facebook.
0: Oh, Ujala's Facebook.
1: Facebook.com/ujala.nl ujala.nl pe jaiye.
0: To kahe taken?
1: Ik word jabardast likhal ba. Greatest voices of Bollywood.
0: Greatest voices of Bollywood.
1: Kitna mooi se likhal ba. Kitna mooi lage taken.
0: Mooi, mooi, mooi letter, hè?
1: हाँ. देखी तो एफनचस कौन ची लिखल बा
0: yeah.
1: उजाला द ग्रेटेस्ट वॉइसेस ऑफ बॉलीवुड राग एंड रिथम नेशनल इंडियन ऑर्केस्ट्रा
0: yeah.
1: 30 इकोनिसा स्टेमन इन एन अनफॉरगेटेबल शो एगो शो में
0: एगो
1: 30 स्टेमन कितना मोई चीज है यार
0: yeah.
1: हम जली फ करतोन देखे चलो
0: या या तू ताक ले
1: Als je dan drukt erop dat je een kaartje wil kopen dan yeah. kom je op de website van
0: meervaart.nl
1: meervaart
0: ja yeah.
1: en dan zie je ha. Dat er wat plekken op zijn op rij 6. Ada, rij 7 p. Of rij 8 p.
0: Ja.
1: Dus je bent naar Kinisba.
0: Doe je liever, want dat gaat heel snel. Het is wel een mooie event. Op een zaterdagavond ook nog. Hè?
1: Ha, want die plekken voorin, abbe thora se haiga baki. Dus hey, bilam nakar, to bilam nakar.
0: Bilam
1: ga naar meervaart.nl of ga naar onze website. 19 september kun je de Higaloid.
0: Ja.
1: Trouwens.
0: Op een zaterdag. Zaterdag. Sanitjer, zaterdag 19 september.
1: Toen Janetje, Johan, hè?
0: Ham Janila, toch?
1: Toen Janetje.
0: Ham Roodje, Lai, lekker waren, hè?
1: Oké, oké, oké. Dus Sanitjer, 19 september. Abbe doorje na Higa, maar voor je het weet, is het zover.
0: Ja.
1: Dus dit is wel leuk hoor.
0: Ja, zeker, zeker. En we doen dit weer na lange tijd. Ibericia, Memlo, Caprile, Memloke. Begin van het jaar toch? Concert in Meervaart.
1: Toradien hoor je.
0: Toradien hoor je. Dus het is wel weer tijd om bij elkaar te komen, mensen. Dus 19 september zien we elkaar weer in de Meervaart, toch? Gezellig.
1: Ja, ja. Hame eigen batia ja toch? Facebook petak ik ja hier geluid.
0: Oh, ha. Ha.
1: Toen na me Facebook ke reminder de wega ki Facebook pe kuch mooi chiz likhal ba.
0: Moria me ham aige hai ga, somas to dus dan komt het wel goed, hè?
1: Ja. Ja, mooi. Ik vond het leuk. Ik vond het gezellig, Lloyd.
0: Ja, zeker.
1: Ik doe het naar gezellig naar Rayleigh, maar ja, geef
0: naar Rayleigh gezellig, kan je hem naar gezellig Rayleigh.
1: Khali jabar jabar onderwerp. Khali ingewikkelde onderwerp. Thora, sadharan onderwerp, ja. Af en toe kun je
0: ja, ja, natuurlijk, ja. Oké, dankjewel, Anand.
1: We gaan natuurlijk komende dagen weer hele leuke onderwerpen behandelen. Altijd zo'n je koffie en chai zo'n nevalo. Als je na zo'n het hooi, ik kan me dat bijna niet voorstellen.
0: Ik kan me dat
1: maar
0: agar
1: koi hoiga,
0: dan betaal je.
1: Agar koi hoiga, jo na jane of na zo'nega, echt, kripa karke bata de, Lloyd.
0: Ha. Zeker toe betaal die. Ja, kripa karke.
1: Dankjewel, groetjes.
0: Dankjewel, hoi doei.
1: Hoi.
0: Je had ik avond zo'n heen. Ujala's Coffee Chai Middagshow. Vandaag hebben we het over de aanstaande hittegolf in Nederland. Het tragische incident aan de Waal. De stijgende huizenprijzen. De overtuigende overwinning van Oranje op Zweden. De nieuwe gesprekken tussen de Verenigde Staten en Iran. En de positie van Oekraïne in toekomstige vredesgesprekken. De droneaanvallen op Rusland. En de reactie van de financiële markten. Mijn hoe, Lloyd Mahabir. Je had de kabinet van Ujjalas Coffee Chai Middagshow. Maak er een mooie maandag van. Blijf goed voor jezelf zorgen. Blijf drinken met het warme weer. En vergeet niet af en toe stil te staan bij de mooie dingen die het leven te bieden heeft. Namaskar, fijne dag toegewenst. Blijf luisteren naar Ujjala Radio. Mooi zijn hier.

0: lekkerste Surinaamse en roti gerechten. Maar ook onze heerlijke nasi bami chowmein en witte rijstgerechten. Proef zeker ook onze verse bara bakabana telo saté sauto samosa en meer. Guru's Roti, echt vers en heerlijk smaakvol. Bestel via gurusroti.nl of kom langs aan de Rijnstraat 229 Amsterdam. Geopend van maandag tot met vrijdag vanaf 11:30 morgens tot 9 uur 's avonds. Zaterdag en zondag vanaf 's middags 3 uur tot 9 uur 's avonds. Of bel 020-370-4754. Gurusroti.nl. Eén hap en je bent verkocht.
1: Lekker.
0: उजाला रेडियो देश भर में तू जाने है तो उजाला रेडियो उजाला ही उजाला देश भर में हाँ हर एक गांव में हर एक कोना में ओतो में घर में सुनाई देता है उजाला रेडियो DAB प्लस के जरिए उजाला इस वन हेल नीलांग तू जाने है तो ढिंढोरा बजा दीजिए
2: Simpel, snel en effectief adverteren, maar wel betaalbaar. Kies voor Ujala Radio en bel 020-409-0807 of mail naar info@ujala.nl.